ବୁଲକ୍ତିକି ଯାଉଛିଛୁନି ତା ନା କାନ ଇଚ୍ଛା ନୁଇତ ଲକ୍ଷ୍ମୀ ଯୋଉ ଗୋଟେ କ ଟାସ୍କ ଫୋର୍ସ ସେ ବୁଲକ୍ତିକି ଯାଉଥିଲୁ ଇନୁଇତ କାବେ ମଙ୍ଗା ଟାପି ଖୋଜକ ଚୁଆ ସାଙ୍ଗ ନିପିନା ସୁଆ ନିଆଥିଲୁ କି ଆମର ଉଠୁ ଇଚ୍ଛା ହୁଏ ଯାକ୍ତୁନି ଆଲ୍ଲା ସୀମା ଯୋଉ ନିକ୍ଟୁନି ସିଗିଆ ହେଲା ଲକ୍ଷ୍ମୀ ଗୋଟା ମା କିଫି କୁନୁ ତା ନା କାବେ ମାଗି ଗଜକ ତବୁ ଇନୁଇ କାବେ ମଙ୍ଗା ହାନୁଇ ଲିଙ୍ଗ ଗଜକ ମଙ୍ଗା ଆମଲୁ ହାନୁକ ଆଉଲା ନେ ଖା ଗଜକ ମଙ୍ଗା ନୁଇଟା ଟିଚି ସୁତ ତାଇକୁ ତାଇକୁ ନା ପେ ଖୋଜକ ଚୁଆ ସାକୁଟ ଆଖିସୁଇ ଲକ୍ଷ୍ମୀ ଯୁବୁ କିସି ଆଇନ୍ତ ইলঙিত উহাউসিমাজুক্তিগুটি ইনু হাতিগি তুটিগুট আমি পালে সুতরাং ইনু তুইনা ইলেজাঙ্গি টুয়াক পাতা তা নাঙে গোটে খাজা লিমাঙি নাতি উকিং গোটিগি সিমামি যাবুত আমালো উমাঙ্গি মিজু টাস্ক ফোর্স কু নুই লোক সিমামি জাঙা মাকু ইনু তুইনাঙি তুই নুনা সিমাল নুনা বিমি আংনা টাক সিমাজুলি আঙুটি টাক সিমাজুলি ইনু ইনু তুইনানি হানুই লিঙা জমি ইল তাকসিয়া মানে হাক নেয়া হাতাক কু না পেখো যাক তো আটি গুট তাই মে লিঙা জমি নুই তাকসিয়া খুঁজি লাউকসিমা গলো আকটি লুটা আমি সুইত ইসুমা হা লাউকসি আমি তা লাউকসিমা আমি মাতা ইনু তুই নেয় কিসি আনি মান না পেখো যাক তো আসামি তাই যাও গিয়া হাক মাতা তাই কোয়ালে কিং উল্লি উল্টি কামাগি যাও আলো লাক তো লাসিমা লাউকসিমা মাতা ইলাঙিত ইলাঙিত লো নুই তাকে ইচ্ছাও টিকে খুঁজি দিল্লুগিত তানাটাও আঙে গোটাও সিমাঙে মিমাত উহাও সিচ্ছাও গিয়া হাল্লাগে আংনে আমি জুট শিবু ইচ্ছা তিনি টাকো আমাকো ওহাকে না টাকা টাকানি শিবু ইচ্ছা গে লাঙা যাক তিনি টুকি টাক সিমা টুকি টাক সিমা যাও গিয়া হাত শেয়া লাঙা জুই লাঙা জুক আচিচ্ছা খালা আংনে জুট সাও মি জুট কিসি আনি টাকো আমাকো লং মানে 2019 উঠলুগু কাজু সাক্ষাজি উঠি লক্ষ্মী যাবু নুইটি গমকাই নাটাকা তাইছু মানে পিয়াগাই মেই টুটুটা পিনা সুয়াকটাতিনি নখাগাই হালা অক্সিমাগাত্তা তামান্না কিং ওভাগুটি সিমা নিয়াঙ্গাও গসিয়াগাইয়াক্কু তাইমাঙ্গা ইসুমালাও টিকিচুগু তাগা পিতাও হাক্কাওয়াইমা তামান্না পিভাল্লিয়াল নেগিলেরতাবুত পিগিয়াল্লাও টিচিয়াগিয়াল্লাগু টিগিলেরতাবুত ইলুন্নালি মাত্তিনি ইলাও হাতে গিয়েছিয়া বিগি গিয়া হাকটাবুত ইলুন্ডালি মা তিগুত সুগলু তিমিলি মাত আমালো নুনালিনি তুইত ইসু মাতসাসিয়গুন নামে জুইত ইলাও হাত্তাগিয়া হাক মেজুত তামাকো ইলুন্নাতি ইনিল্লাসি মাতসিয়াতিল্লুগিত বিগি আল্লাও টিচিয়াগিয়াল্লা রোমানিবুন্নিক পাকিফিকুত পিগুত টুকিতাক সেমাজুগুন সুগলু উটুটি খালাঙ্গাজুঙা উল্লুমি উলক্তক উফালি মা হাতে গিয়িনিবুত সুলিচিয়া টিগা সুয়াক লগু সুলিচিয়া টুয়াক পানালাচিয়া হাত্তা লুটা মাকুয়া আচিগিনি তুমি ইসুমা হাকম না তু ওয়াত্তা মালিচিয়া লুকুয়া পেঙ্গি তু টুয়াক পা কিনা তুই না নুখাতি তুই না তাইল তুই না হাত্তাং ইল্লুগু ওখালি মাহাতে গিচিয়া কন্না নিতান না মা তুই না সিয়া গেলে আমালো হাউজি মাউটি চিয়া গেয়া হাক্তু গুটা মান্না পিজা গেয়া কিত্তু মিত্তু পিজা গেয়া কিত্তু লাঙাঙ্গি মান আকু নেছিলাঙা জুটছাও মিজু ইলাঙা ইলাঙা টাফাইনা উনসা ইমাখা নুই গুনলাঙা জক কিসিয়ানে আকু নেছি ওয়া হালাং নিয়ানিঙা হাউজি মাগা হাকতা বা মাল পিজা পিজা গয়া তু জুনিঙা তু কিসি মাছিয়া তুই না লগু রয়া হাং ইতু গুলা গুটি ইংগিলুগু রয়া হাল্লা কগুলা গুটি ইংগাক লগু পিনা সোয়া হাতে গিন তামান ইপি গিয়া হাকতাবু আমালো তামাকুয়া নুকিতা আগে আল্লাহ টিগুমা যাব মালিক আলে অনেক পেখো জালে অনেক